0: তেনকে আর বেশি খরচা নেই লাগে না। ঘরের পিণাথি যদি আট নু দশটা পরা মহবাক্স রখি দি পারমা, সেমানে তাকর তাকর একা সমিয়া জানি পাখে পাখে থিবার তেতেল ফুল, আম বৌল, লিম ফুল, পনিপরিবা মানকর ফুল নু রস আনি করে মহু বনে পকাবে। আমি যদি ঠিক হেপাশে দেখা রেখা করমা, গোটেক দেশি মহুমাছি বাক্স নু বরসকে আট নু বারো কেজি মহু, আর গোটে ইটালি মহুমাছি বাক্স ঠানু কোড়ে নু পঁচিশ কেজি মহু পাইমা। এ মহুকে বিকলে কেজি তিনশো টঙ্কা হিসাব নে, দেশি মহু নু বরসকে দুই হাজার চারশো নু তিন হাজার ছশো টঙ্কা, আর ছ হাজার নু সাত হাজার পাঁচশো টঙ্কা তক পয়সা পাইপারমা। আমি দশটা বাক্স রখি করিবি, মহু চাষ করলে গোটে ছোট কুটুম পুষি হিযিবে, সেমানক চলাবার লাগি অসুবিধা নেই। আজ এই যেন চাষমানকর বিষয় না আমি জানলাম, তাকে টিকে হেজি করি আমার অঞ্চলের মা ভন মানে সমিয়াকে খয়াত নেই করি করি ধ্যান দি করি করবে বলে, আর কাহাকে বি পয়সার লাগি হাত পতাইবাকে নেই পড়ে।
1: শুনেছিলে কৃষি সূচনা সম্পর্কিত কার্যক্রম চাষের কথা। আজ এতে শুনলে মহিলামানঙ্কর আত্মনিযুক্তির পন্থা উপস্থাপন করেছিলে প্রণতি মিশ্র। আকাশবাণী ভবানীপাটনা, সময় সকাল সতেরো বাজে পঁয়তাল্লিশ মিনিট। প্রচার করছু পুরাতনী ক্রমরে ওড়িশি। প্রথম ওড়িশিটিকে কণ্ঠদান করেছেন শোভাবতী বারিক আর্তবন্ধু দাসঙ্ক রচনার।

হাই হ্যালো নমস্কার শ্রোতা বন্ধু, মো আলোক আপনার স্বাগত জনুছি আজির বিশেষ কার্যক্রম খোলা ঝরকা কু। এই বিশেষ কার্যক্রম খোলা ঝরকা পরিসর কু আপন মানুষ স্বাগত অভিনন্দন শুভেচ্ছা। এই কার্যক্রমে আপন মানে শুণবা পাইবে আজ দিনের বিশেষত্ব, ইতিহাস, কিছু সূচনা, তথ্য এবং মনকু ছুঁইলা ভি গীত, তাস আজ পাপাগ। শ্রোতাবন্ধু, এই কার্যক্রম আমার প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটার তথা 1206 কিলো হর্স যোগে, এফএম মাধ্যমে 100.3 মেগা হর্স যোগে এবং নিউজন এআইআর আপ মাধ্যমে। শ্রোতাবন্ধু, কার্যক্রম তো আগেই নেওয়া হলে আসন্তু না, এই কার্যক্রমকু আজ হচ্ছে সেই দিন পবিত্র সোমবার, দেবদেব মহাদেবঙ্কর বার, তাহলে কার্যক্রমকু সমর্পিত করিবা সেই দেবদেব মহাদেবঙ্কু, তাঙ্কর ভজনটি শুনি আরম্ভ করিবা আজির এই বিশেষ কার্যক্রম খোলা ঝরকা।

শ্রোতা বন্ধু, জ্যৈষ্ঠ মূড় মাস হিন্দু ধর্মের এক পবিত্র ও ধার্মিক মাস ভাবে পরিচিত। এখন অধিক মাস কিংবা পুরুষোত্তম মাস মধ্যে কুযায়। চন্দ্র ও সূর্য পঞ্জিকার গণনার তফাত হওয়ার প্রায় তিন বর্ষের এই মাস আসি থাকে। যেতবে জ্যৈষ্ঠ মাস দুইথর পড়ে সেটি গোটিয়ে জ্যৈষ্ঠ মূল মাস বলে কুযাই থাকে। পুরাতন সময় এই মাসের শুভ কার্য করা যাওনথিবারু এহাকু মল মাস কুযাউথিলা। কিন্তু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু এই মাসকু নিজের পুরুষোত্তম মাস ভাবে স্বীকার করেছিলে। এহাপরে এই মাসর মহত্বটি বড়ি যাইথিলা। এই মাসরে প্রায় ভক্ত ভগবান বিষ্ণুঙ্ক পূজা, ভজন, কীর্তন, গীতাপাঠ ও দানধর্ম আদি করিথান্তি। জ্যৈষ্ঠ মল মাস আমাকে ধার্মিক ভাবনা, ভক্তি ও সৎকার্যর পথরে চালিবাকু শিখাই থাকে। জগন্নাথ সংস্কৃতির ওড়িশার আধ্যাত্মিক জীবনের মূল আধার এই মল মাসের। জগন্নাথ সংস্কৃতির ভক্তি, সেবা ও আধ্যাত্মিক চেতনার বিশেষ মহত্ব রয়েছে। শ্রীজগন্নাথ মন্দিরের এই মাসকু অত্যন্ত পবিত্র মনা যায়। ভক্তমানে উপবাস, দান, ভজন, পাঠ, নাম সংকীর্তন আদি করিথান্তি। পুরাণ অনুসারে এই মাসরে ভগবানক ভক্তি কলে অনেক গুণ পুণ্য মিলিথাই। জগন্নাথ সংস্কৃতির মূল আদর্শ সমতা, ভক্তি ও মানবতা এই সময়ের অধিক ভাবে প্রকাশ হয়ে অক্ষয় পুণ্য প্রাপ্তি ভগবান বিষ্ণু নিজে এই মাসর না পুরুষোত্তম রাখিছন্তি। এণু এহা নারায়ণ ভক্তি লাগি সর্বোত্তম মাস।

শ্রোতা বন্ধু, আজি হচ্ছে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে বা আন্তর্জাতীয় সংগ্রহালয় দিবস। প্রতিবর্ষ 18 মে পালন করা যায় এই দিনটি। এই দিনটির উদ্দেশ্য হচ্ছে সংগ্রহালয়ের গুরুত্ব বিষয়ে লোক সচেতন করা। সংগ্রহালয় আম ইতিহাস, সংস্কৃতি, পরম্পরা ও পুরাতন সভ্যতার অমূল্য সম্পদক সংরক্ষণ করে রাখি থাকে। এতে রয়েছে পুরাতন বস্তু, মূর্তি, হস্তশিল্প ও ঐতিহাসিক দলিল আমাকে অতীত বিষয়ে জ্ঞান দিয়ে থাকে। সংগ্রহালয় শিক্ষার এক মহত্বপূর্ণ কেন্দ্র অটে। ছাত্রছাত্রী মানে সংগ্রহালয় দেখি অনেক নূতন কথা শিখিপারি থাকে। এ আমাকে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রতি গর্বিত করে থাকে। বর্তমান সময়ের অনেক সংগ্রহালয় ডিজিটাল রূপে মধ্যে উপলব্ধ, যাফলরে লোক মানে ঘরে বসে এ মধ্য বিভিন্ন প্রকার জ্ঞান লাভ করে পারছন্তি। আন্তর্জাতীয় সংগ্রহালয় দিবস অবসরের বিভিন্ন সচেতনতা কার্যক্রম, প্রদর্শনী ও আলোচনা সভা মধ্য আয়োজিত হয়ে থাকে। এই দিন আমাকে নিজ ঐতিহ্যকে সুরক্ষা করা ও আগামী পিঢ়ি সংরক্ষিত রাখবার প্রেরণা দিয়ে থাকে। তেণু আমি সমস্তে সংগ্রহালয়কে ভ্রমণ করা সহিত এর মহত্ব বিষয়ে অন্য মানুষ জনাইবা উচিত। 1977 ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম দ্বারা এই দিবস আরম্ভ করা যাই। সেই দিনঠার প্রতিবর্ষ মে মাস 11 তারিখ এ বিশ্বর বিভিন্ন দেশের উৎসাহ সহ পালন করছেন। প্রতিবর্ষ এই দিবস পাই ভিন্ন ভিন্ন বিষয়বস্তু রাখা যাই, যা মাধ্যমে সংগ্রহালয়ের নূতন ভূমিকা ও সমাজ প্রতি তার অবদানকে আগক অণা যাই। এই বিষয় এই বর্ষর বিষয়বস্তু রয়েছে এক বিভাজিত বিশ্বকে

শ্রোতাবন্ধু, বিশ্ব এইডস টিকা দিবস বা ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে প্রতিবর্ষ আজির দিনে পালন করা যায়। এই দিন এইচআইভি এইডস বিষয়ে সচেতনতা বড়াইবা এবং এর টিকা আবিষ্কার পাই চালিথিবা গবেষণাকে সম্মান জনাইবা উদ্দেশ্যে পালন করা যাইথায়। 1997 মসিহারু এই দিবস পালন আরম্ভ হয়েছিল। এইচআইভি এক ভয়ঙ্কর ভাইরস যা মনুষ্য শরীরের রোগ প্রতিরোধ শক্তি কমজোর করে দিয়ে যদি সময়ের চিকিৎসা ন হুয়ে তবে এইডস রোগর রূপ নিয়ে অসুরক্ষিত রক্ত সঞ্চার, সংক্রমিত সুই ব্যবহার এবং অসুরক্ষিত সম্পর্ক দ্বারা এইচআইভি প্রসারিত হয়ে থাকে। কিন্তু সাধারণ স্পর্শ বা সহিত মিশি খাইবা কিংবা কথা হওয়া দ্বারা এই রোগ সংক্রমণ হয়ে নথায়। বিশ্ব এইডস টিকা দিবস আমাকে সচেতনতার মহত্ব বুঝায়। এই দিনের বিভিন্ন সচেতনতা কার্যক্রম, আলোচনা সভা ও স্বাস্থ্য পরীক্ষা মধ্যে আয়োজন করা যাই। বৈজ্ঞানিক মানে এইডস রোগ পাই ফলদায়ক টিকা তৈরি করিবার নিরন্তর প্রয়াস জারি রাখি। আমি সমস্তে এইচআইভি এইডস পীড়িত লোককে ভাল পাইবা ও সমর্থন দেওয়া উচিত। ভেদভাব ছাড়ি সমস্ত সমান মানবিকতার সহিত ব্যবহার করা আবশ্যক। সচেতনতা, সুরক্ষা ও গবেষণা দ্বারা আমি এইডস মুক্ত সমাজ গঠন করে পারিবা।

শ্রোতাবন্ধু, এ ছিল বিশ্ব এইডস টিকা দিবস অবসরের আমার কিছু তথ্য।

শ্রোতা বন্ধু আসন্তু শুণবা যবান কথাচিত্র অরিজিত সিং এবং শিল্পা রাও গাই গীতটি কুমার গীত রচনা সঙ্গীতরে সজাই অনিরুদ্ধ রবিচন্দর কথাচিত্র যবান

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: প্রিয়া মোর তুমারি বিনা সবু খালি ফিকা ফিকা ভালো লাগে না। কিশোরচন্দ্র নন্দ এই রচনার কণ্ঠদান করেছেন শিল্পী নমিতা সাহু।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতাবন্ধু শুণুছন্তি কেতোটি সুগম সঙ্গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর যুগলকণ্ঠে আসন্তু শুণবা গোপীনাথ মহাপাত্র এবং নমিতা সাহু গাইথিবা গীতটি, রচনা কিশোরচন্দ্র নন্দ। বেড়ে বেড়ে তুমকু মু বুঝিত পারেনি, সবুবেড়ে এমিতি মু ছলনা জানেনি,

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଶୁଣୁଛନ୍ତି କେତୋଟି ସୁଗମ ସଙ୍ଗୀତ ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା କେନ୍ଦ୍ରରୁ। ପରବର୍ତ୍ତୀ କଣ୍ଠଶିଳ୍ପୀ ସନାତନ ପୁରୋହିତ ଦାସ, ରଚନା ବାବାଜୀ ଚରଣ ଜେନା। ତୁମ କବରୀର ଫୁଲର ମହକ ପବନରେ ଗଲା ଛୁଇଁ, ଲାଗିଲା ଯେମିତି ହସ ହସ ମୁହେଁ ତମେ ଗଲ ଛୁଇଁ ଦେଇ।

শ্রোতা বন্ধু, আজর এই সাহিত্যায়ন যাত্রাটি এইটির শেষ হল। আজর কার্যক্রমের এইলা কিছু সংক্ষিপ্ত বরণী। এবে তো সময় টিক টিক করে ইশারা কলে আপনার সবাই বিদা নেওয়া, হলে বিদা নেওয়া পূর্ব মোর সেই ছোট অনুরোধটি, আজর কার্যক্রম আপন মানুষ কেমিতি লাগিলা চিঠি লিখি নিশ্চয় জনাইবে। আমি চিঠি লিখবার ঠিকাটি হল সাপ্তাহিক যুবপাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ভবানীপাটনা জেলা কলাহান্ডি পিন 766001। আপনার আমাকে হোয়াটসঅ্যাপ জরিয়ারে মধ্যে নিজের মতামত লিখি পঠাই পারিবে। আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 8895994143। পুনি থরে কহি রাখুছি 8895994143। আজর এই সাহিত্যায়ন যাত্রায় মুলি আপনার প্রিয় রেডিও সাথী নন্দিতা পুনি থরে কথাবার্তা হওয়া অন্য এক কার্যক্রমে, সেতবে যাই আপনার সবাই বিদায় নেউছি, রহিলি, নমস্কার।

0: Ministry of Chemicals and Fertilizers, Aparna Sharma said, over 200 lakh metric tons of fertilizers are available across the country, and there has been no change in fertilizer prices for the Kharif season. And that is the end of this news bulletin.
1: आकाशवाणी भवानीपाटणा शुणन्तु कार्यक्रम सम्पर्कित सूचना किन्तु ता पूर्वरु ए विज्ञापन
2: দাস বাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
3: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
5: आकाशवाणी एट 90 90 साल की आवाज दिल से दिल तक नॉन स्टॉप धमाल पुरानी यादें नया जोश है देश का रेडियो अब भी बॉस है आकाशवाणी के गौरवमयी 90 साल
2: আচ্ছা দাস বাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
3: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
1: শুনন্তু প্রথমে চলিত অধিবেশনরে প্রচার হওয়া কার্যক্রম সম্পর্কে সন্ধ্যা 6:30 সমন্বিত কার্যক্রম যুবা শক্তি রাতে 7:25 সুবর্ণপুর জেলা সম্পর্কে জেলা হালচাল এই কার্যক্রম তো রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র চাষী ভাই ভী মান কার্যক্রম চাষবাস প্রচার করব 7:30 রাতে 8 গীত গজলর কার্যক্রম শিল্পী মানে হলে মোনিকা এবং বিশাল মিশ্রা সম্বলপুরী গীত আঞ্চলিক গীত ক্রমে শুনেপারে রাতে 8:15 শিল্পী হলে বৈজয়ন্তী সিং এবং গৌতম চরণ ভোই রাতে 8:30 স্পোর্টস ক্যান স্পটলাইট 9:15 9:30 পব্লিক স্পিক এ সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্র আজ রাতে 10 শুনবে নাটক সাপুয়া খেলা রচনা অশোক কুমার পট্টনায়ক প্রযোজনা সুহাস মহান্তি এথিলা চলিত অধিবেশনের প্রচার হওয়া কার্যক্রম সম্পর্কিত সূচনা এথর শুনন্তু আসন্তকালের বিভিন্ন অধিবেশনের প্রচার হওয়া কার্যক্রম সম্পর্কে আগামীকাল প্রথম অধিবেশনের সকাল 6:10 প্রচার করব ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা 6:30 কার্যক্রম চেতনা চিন্তন অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবত প্রচার করব সকাল 6:35 সকাল 7:25 শুনবে ওড়িয়ার আলোচনা শীর্ষকরে কলাহান্ডির দেবগুণিয়া সংস্কৃতি এবং জীবনশৈলী আলোচক হলে উমাশঙ্কর চাষের কথা পাই সময় রয়েছে 7:40 সকাল 7:45 কার্যক্রম সঙ্গীত লহরি এতে শুনবে কতটি আধুনিক গীত গীত গীতাঞ্জলি কার্যক্রমে শুনবে কতটি ভক্তি গীত 8:30 সকাল 8:45 প্রচার করব কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ কৃত মহাকাব্য বৈদেহিশ বিলাস তার সঙ্গীত সঙ্গীতাত্মক পরিবেশন হিন্দি কথাচিত্র গীত শুনেপারে 9 ওড়িয়া কথাচিত্র গীত প্রচার করব 9:30 এবং পরে পরে পূর্বাহ্ন 10:30 বিশেষ কার্যক্রম খোলা ঝরকা দ্বিতীয় অধিবেশনের দিন 12 প্রচার করব সুগম সঙ্গীত শিল্পী হলে বিজয় কুমার সামন্তরায় ধীরজ মহান্তি যোগেন্দ্র মহাপাত্র এবং মানসী রাণী মহাপাত্র কার্যক্রম গাঁ মার কথা প্রচার করব 12:30 দিন 1:10 রয়েছে কার্যক্রম চাষের কথা দিন 1:20 প্রচার করব কার্যক্রম শক্তি রূপা 2:45 শুনবে কতটি হিন্দি কথাচিত্র গীত তৃতীয় অধিবেশনে অপরাহ্ন 5 প্রয়োজিত কার্যক্রম উমঙ্গ রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র অপরাহ্ণ 5:30 যুববাণী সিধা প্রসারণ ফোন ইন কার্যক্রম গীতটিয়ে মিতটিয়ে লোকগীত ক্রমে সন্ধ্যা 6:30 শুনবে শিল্পী সদাশিব মহারণা এবং সুনীল মহারণাঙ্ক পরিবেশিত ধুড়কি গীত রাতে 7:25 জেলা হালচাল ক্রমে শুনবে সুন্দরগড় জেলা সম্পর্কে রিলে করে শুণব আকাশবাণী কটক কেন্দ্র চাষী ভাই ভী মান কার্যক্রম চাষবাস প্রচার করব 7:30 রাতে 8 শুণবে দেশবন্দনা হিন্দি ভক্তি গীত প্রচার করব রাতে 8:15 স্পোর্টস ক্যান রাতে 8:30 স্পটলাইট 9:15 9:30 মনি

0: শ্রোতা বন্ধু, এবে ভারতর বিকাশর গতি দ্রুত হেউছি। এথিরে বেশি অংশগ্রহণ করুছন্তি আম যুববর্গ। সেমানক কান্ধরে আগামী ভবিষ্যতর ভার। আম দেশ কিপরি বিকাশশীল হেব, সমৃদ্ধ হেব, সে দিগরে যুববর্গঙ্ক রহিছি গুরুদায়িত্ব। তেণু শান্তি এবং অহিংসা পথরে চালিবা বর্তমানর আহ্বান। এহা যুববর্গঙ্ক আদর্শ হেবা উচিত। এই অবসরের আজ রয়েছে আলোচনা, অহিংসার পথ হেউ যুবপিঢ়ীঙ্ক আদর্শর পথ। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা ডক্টর স্নেহলতা পণ্ডা।
1: অহিংসা মানবতার সর্বোৎকৃষ্ট গুণ, এহা শান্তির প্রতীক। যুব সমাজ দেশের অহিংসার পথ অনুসরণ কলে সমাজের সম্মিলন, ভাইচারা, শান্তি অব্যাহত রহিব। কিন্তু বর্তমান দেখা যাচ্ছে হিংসা ও অসহিষ্ণুতা বৃদ্ধি পাইথিবা বেলে যুবপিঢ়ীঙ্কু ধৈর্য, সংযম, সত্যপথর অনুগামী হওয়া পা আবশ্যক। কিন্তু সেমানে হেই পারু নাহান্তি, কারণ সেমানক পাই বর্তমান অবস্থা বদলি যাইছে। যদিও ভারতীয় দর্শনরে অহিংসাকু এক বিশিষ্ট স্থান দিয়া যাইছে এবং মহামনীষী মানে বিশেষ করে মহাত্মা গান্ধী অহিংসাকু জীবনর মূলমন্ত্র করে বিশ্বকু শান্তির বার্তা প্রদান করেছিলেন। তাঙ্ক আদর্শ যুবপিঢ়ি পাই প্রেরণাদায়ক। কিন্তু অনেক অহিংসাকু দুর্বলতা মানুছন্তি, তথাপি সত্য ও ন্যায় পাই ইয়ে এক শান্তিপূর্ণ সংগ্রাম। তেবে যুবপিঢ়ি কাহিকি অহিংসাকু বিশেষ দৃষ্টি দেউনাহান্তি আর হিংসার পথ বাছি নেউছন্তি, তার বি বহুত কারণ আছে। কারণ বর্তমান যুবপিঢ়ীঙ্ক মনরে অনেক নৈরাশ্য সৃষ্টি হয়েছে, যেহেতু শিক্ষা উপযোগী কোনসি বৃত্তির সেমানে নিয়োজিত হওয়া পাই সুযোগ পাউ নাহান্তি। কেন্দ্র তথা রাজ্য সরকার বহু পূর্বরু পদক্ষেপ নেইছন্তি যুবপিঢ়ীঙ্কু কিছি বৃত্তি যোগাই দেওয়া পাই, বেকার সমস্যা সমাধান পাই কিছি অংশরে এগুড়াক সফল হয়েছে। বর্তমান বহু পূর্বরু আমার গ্রামাঞ্চলরে বর্ষকু নির্দিষ্ট দিনর কাম যোগাই দিয়া যাচ্ছে। স্কিল ইন্ডিয়া যোজনা মাধ্যমে যুবক যুবতী মানুষ বিভিন্ন কৌশল শিক্ষা দিয়া যাচ্ছে। মেক ইন ইন্ডিয়া মাধ্যমে শিল্প উৎপাদন ক্ষেত্রে বহুত নূতন কারখানা স্থাপন করা যায়, নিযুক্তি সৃষ্টি করা যাইছে। স্টার্ট আপ ইন্ডিয়া দ্বারা যুব উদ্যোগী মানুষ ঋণ প্রশিক্ষণ সহায়তা দিয়া যাচ্ছে। স্বয়ং রোজগার পাই মুদ্রা যোজনা ভলি ঋণ সুবিধা যোগাই দিয়া যাচ্ছে। ডিজিটাল ভারত অভিযান মাধ্যমে আইটি ও অনলাইন কার্যক্ষেত্রে নূতন সুযোগ বৃদ্ধি পাইছে। কৃষি, হস্তশিল্প, সূক্ষ্ম শিল্পকু প্রোৎসাহন দিয়ে গ্রামাঞ্চলরু মধ্যে অনেক লোক রোজগার করিবা পাই সক্ষম হয়ে পারছন্তি। তেবে পরিসংখ্যান অনুযায়ী এসব যোজনার কেতে প্রতিশত যুবক যুবতী সফল হয়েছন্তি, তেছরে ভিন্ন ভিন্ন মত প্রকাশ পাউছে, ভিন্ন তথ্য বি মিলুছে। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা মাধ্যমে বর্ষকু 1,60,00,000 লোক প্রশিক্ষিত মিলিছে গোটায় পরিসংখ্যান মাধ্যমে। কিন্তু চাকরি পাইথিবা যুবক মধ্যরু 15-43% মধ্যে সীমিত রহিথিবা কুয়াযাউছে। কিন্তু ইন্ডিয়া স্কিলস রিপোর্ট অনুসারে 56.35% নিযুক্তি হার বড়িথিবা কুয়াযাউছে। ম্যানুফ্যাকচারিং সেক্টরকু আসুথিবা এফটিআই মধ্যে 2025 আর্থিক বর্ষরে প্রায় 18% বৃদ্ধি পাইছিলা। ইলেকট্রোনিক্স ক্ষেত্রে প্রায় 13,00,000 অধিক চাকরি সৃষ্টি হয়েছিলা। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এপর্যন্ত কিন্তু জিডিপি র 25% লক্ষ্য হাসল হয়েপারি না, তবে এহা আংশিক ভাবে সফল হয়েছে। গ্রাম্য রোজগার ক্ষেত্রে 2024-25 বর্ষে প্রায় 5.78 কোটি পরিবার লাভবান হয়েছিল। এতে মহিলাঙ্ক সংখ্যা প্রায় 58% বড়িছিল। এদ্বারা 2014-2025 মধ্যে প্রায় 8 কোটি অধিক গ্রাম্য সম্পত্তি সৃষ্টি হয়েছে। 2016-2024 পর্যন্ত 23,00,000 অধিক স্টার্ট আপ স্বীকৃতি পাইছে।

0: ছিনলি রে ননী লক্ষ্মী, জুহার জুহার জুহার। জি তোর চাষ কাম কেতে দূর গলা বলছে?
1: হ্যাঁ বনে বনে করি হিচে, এটা দালুয়া ধান থেকে করিছে বলতো?
0: হ্যাঁ হ্যাঁ
1: বনে কিনা হিচে।
0: হ্যাঁ ধান মনে খেড়ুলছে না বল
1: যে দাদা, তোর চাষ কেনতা হিচে?
0: মোরটা বলছি, মোর ডালুয়া ধান সবু খেড়ুলালা না, পাটি উঠছে না। আর ই শাক ডাল খনে কমেছিলি যে বলনু, তিয়ার হিচে। তার সঙ্গে সঙ্গে দেখ মোর পণস গছে, তার সঙ্গে লদি হিচে পণস। আর কলমি আমার কথা কাঁটা কহবু
1: বুয়া গো, আমার বউ হেতির লাগি আমটো বাউটা ধরলা আর গদ গদ চালি যাউছিলা।
0: এ বুয়া আম বিক্রি করি বনা তোর বউ দুই পয়সা ফুলাউছে।
1: এ বুয়া ওটা নে খুঁচেছে না বল।
0: যে ননি কাঁটা গোটে নয়া কথা কহবি কহবি কেন বলি ভাবুছু কেন বলছে?
1: হে ই আমার গাঁ হে তলপড়া রে যেন অছে সুকটু।
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হই
1: হেতাকে বেমার গুটে হেলা যে
0: হই
1: বলতো, মোর পিলা কউথিলা এ মা তাকে নেই ছুঁইবু গো নেই ছুঁইবু। মুই কাঁটা হেলা রে বুয়া কইলাকে, কাঁটা কইলা যে বুয়া কাঁডস। বেমার হেলা যে কাঁ কাঁটা হেলা যে বুয়া, এনতা কি না যেনতা না হেনতা সুকটু হই যাইছে।
0: হই যে শুন তো ননি, এর সুকি যে কোনো সি গড়িয়া বেমার হো বললু, আমি রোগীকে অনাদর করলে নেই সেমনকে আমি আদর করমু, সেমনকর সঙ্গে কথাবার্তা হেমু, বেলে সেমনকর মন বি ঠিক
1: রহবা।
0: আর সে মনে ধীরে ধীরে বনা হবে।

0: যে আমার দুই প্রকার জীবাণু সারকু ব্যবহার করা যাইপরে, গোটে হল ডাল জাতীয় ফসল বা শিম্ব জাতীয় ফসল পাই, আর হল অণশিম্ব জাতীয় ফসল পাই। যে আপনার শিম্ব জাতীয় ফসল যেমন কি আমার ঝুড়ঙ্গ হল কি শিম্ব মটর বিনস আদি ফসল পাই, রাইজোবিয়াম জাতীয় জীবাণু সারকু প্রয়োগ করা যাই থাকে। কিন্তু অন্য সমস্ত পনিপরিবা ফসল যেমন কি আমার টমাটো হোক কি বাইগণ লঙ্কা ভেন্ডি উল গাজর এই পিঁয়াজ এইভাবে ফসল পাই আপন মানে আজোস্পিরুলাম আও আজোটোব্যাক্টর জীবাণু সারকু ব্যবহার করা পড়তে, যেটা কি আপনার জবক্ষেজান সার দিয়ে পড়ছে। যদি আপনার ফসফরস পাই সেমিতি আমাকে পিএসএম বলে জীবাণু সারটাকে প্রয়োগ করা পড়তে। হ্যাঁ
1: হ্যাঁ, যেন প্রকার সার গোটে আছে আজ্ঞা, তার গোটে সময় গোটে আছে।
0: আজ্ঞা,
1: তো এই জীবাণু সারটা আমি কেন সময়কে দেবা, যদি ফলা বেলকে দেবা কি তার আগরু দেবা কি আউ কেন সময়রে দেই পারমা এটাকে?
0: হ্যাঁ, জীবাণু সার প্রয়োগ আমার গছ লগা সময় দিয়ে যাই পারিব। তাকে বঞ্চ বিভিন্ন প্রকার অন্যান্য উপায় মধ্যে দিয়া যাই, তা চেরের উপচার করে দিয়া যাই পারিব, মাটির মধ্যে প্রয়োগ করা যাই পারিব, তাকে মঞ্জির মধ্যে উপচার করে দিয়া যাই পারিব। তো যদি আপনার চের উপচার করে পারছেন, দুই উপায় করে পারছেন, গোটে হচ্ছে পাউডার ভাবে আর গোটে হচ্ছে তরল ভাবে।
1: তো এবার যেন কহিলে আজ্ঞা, এই পাউডার আকারে গোটে দিয়া হচ্ছে আর তরল দিয়া যাচ্ছে, পাউডার আকারে এটা বলে কানা আজ্ঞা বুঝে দিও। তো
0: পাউডার জীবাণু সার

0: ধান বি করা হয়েছে,
1: রোপা করছেন কি বুনা করছেন?
0: রোপা করা হয়েছে।
1: তো ধানের হাল কানা?
0: ধান ভাল আছে,
1: ধান এবে ভাল আছে। এটা সব হাইব্রিড ধান করছেন?
0: হয় হয়।
1: তো সবই করি কেতে একর জায়গায় করছেন?
0: এটা 4 একর।
1: 4 একর রে করছেন? তো বনে করি ধান হলে কেতে পড়া আসি দাদা?
0: আমি তো সে কুইন্টাল হিসাব নেই জানবার, 40 পুরা আনতা আসি।
1: হুম, পুরা আসি।
0: হয় হয়।
1: তো ধান ঘর চলি করি বিকা ভঞ্জা ভয়ের হচ্ছে?
0: হচ্ছে।
1: তো কথা নে আছে দাদা, চাষ কাম যাহার কি আনন্দ তাহার বলি করি। তো আপনার চাষ করি করি কেতে খুশি নে আছেন?
0: বহুত খুশি নে আছেন।
1: পরিবার চলুছন?
0: চলুছন আরামসে।
1: আরামসে চলুছন। তো জল হি জীবন দাদা, পেন নে থিলে তো চাষ নেই পারে। তো এই যে শাক ডাল কমেছন, যদি পানির সুবিধা কাঁটা করিছন?
0: পানি বেলে কুয়া দুটা আছে, তারপরে খরা দিনে তো সরি যাইছি পানি নেই রয়ে, সেটার লাগি আমাকে টিকে এটা ট্রবল আছে খরা দিনে, দুই মাস গোটে খালি।
1: সব কুয়া আপনার পাইপ সব নিজে করছো?
0: নিজে করছো।
1: তো এবে তো লোক বাঘ ভূতি ভরা নেই মিলবার না দাদা?
0: নিজে তো খটুছ আর।
1: তো আপনার ঘর সমস্তে সাহায্য করুছন?
0: হয় হয়।
1: তো যা হোক দাদা, আপনাকে আপনার গাঁ সিংহরণ ভেটি করে খুব খুশি লাগলা। আপনার জন আগধাড়িয়া চাষি বিহন আর সবুলে চাষ কামকে আগকে বড়াবার লাগি চেষ্টা করুছন। তো আপনার সঙ্গে কথাবার্তা হবার সুযোগ মিলি থিবারু আপনকে আমার অনুষ্ঠান তরফরু আকাশবাণী তরফরু অনেক অনেক ধন্যবাদ আর জোয়ার দাদা।
0: জোয়ার
2: শুনলি রে দাদা? তুই গুটে গুটে করি চাষি দাদা কে জেনতা করি পচরউথিলু, হ্যাঁ, আর দাদা জেনতা করি উত্তর দউথিলে।
3: হই হই,
2: বড় চাষি গুটে দাদা?
3: বড় চাষি অন তুই দাদা, পরা আমি বি ওটা ভিললি, আমার ওটা নে বি দি পয়সা নে ছাড়ে।
2: যে কথা গুটে কইমি দাদা?
3: কাটা
2: তোর সঙ্গে বৈঠকে আইলি বলে কেতনি কেতে কথা জানলি দাদা?
3: কেতনি কেতে কথা তো জানলু, মাত্র কামে লগাবার পড়বা। যে শুন তো, তুই তো কথা হলে হতি শুনা বললু, বিল বাদল কে নেই ঠকো, বিল তো হেলা বললু, বেল হলে তো আমি বৈঠক ছাড়ি করি জিমা। তো বৈঠক ছাড়ি করি গলা বেলকে আমার কার্যক্রম শুনুথিবার চাষি দাদা ককা বাবা বা বহেন বনকে মুই গুরবারু দাদা,
2: মুই লক্ষ্মী নানির
3: জুহার।

ভূইকে মহান করি দেখে দে মা, আসো সবে শপথ নে মা, সারা পূর্ণ ভারত ভূই মহান করি দেখে দে মা, আসো সবে শপথ নে মা।

0: কোনটি না এই বাবা বাবা এই মত রে বটিয়া খেলা আরম্ভ কর। আরে লোক পড়া জমা এলে নি
1: আসন্তু আসন্তু আসন্তু আজ্ঞা মানে আসন্তু মা ভৌণী বাবু ভাড়া সমস্ত আসন্তু আজ্ঞা এই সাপ খেল আরম্ভ হয়ে গেল আজ্ঞা টিকে জোরে ডমরু বজা পেড়া ঝাকরিয়া বাবু রিক্সাওয়ালা বাবু সোনাচুর বাবু সমস্ত শুনতু আজ্ঞা ই আজ্ঞা বড় খতরনাক খেল আজ্ঞা জীবন কু আজ্ঞা হাত মুঠারে ধরি খেল দেখাইবাকু আসছু আজ্ঞা যেতবে জীবনটা আজ্ঞা হাত মুঠারু খসি যাব জানি হবনি আজ্ঞা সেটা কেবল প্রভু ঈশ্বর হি জানি পারিবে আজ্ঞা আসন্তু আজ্ঞা মানে দেখি যাতু আজ্ঞা গুরু বিজুপুর দাসর ছেলা ভটিয়া দাসর কমাল এ কলাপ আসলু সব আজ্ঞা মানে বড় মানে পিলা মানে আমার খেল দেখিবা কো আসিগলে দেখিলু তো এবে সে বড় পেটরা কোন ঠিক মজরে রক
2: হ্যাঁ রাখিলি
1: তারপরকু তাটু ছোট পেটরাটা রক
2: রাখিলি
1: মঝি পেটরা রে বাবু রইছি চম্পা নাগ সবুঠারু আজ্ঞা ভয়ঙ্কর নাগ ইয়ে মারি দেলে আজ্ঞা সাত দিন সাত রাতি চেতা বুড়ি যাব আজ্ঞা তারপরে আজ্ঞা মৃত্যু সুনিশ্চিত ইয়া মুন্ডে আজ্ঞা কালীয় দলন সময়ের কঠৌ চিহ্ন মু ইয়াকু এবে বাহার করুছি আজ্ঞা বাবু মানে টিকে পছব ঘুঞ্চি যাতু বাবু আজ্ঞা ঘুঞ্চি যাতু আউ পিলা মানে সব বসি পড় এই বাহারলা বাহারলা বাহারলা বাহারলা বাহারলা বাহারলা আজ্ঞা বাহারলা আজ্ঞা বাহার বাহার বাহার বাহার বাহার বাহার হ্যাঁ হরে কারি রে বনমালি পয়রে নলা জীব দুড়ি হলো রাজা হরে

0: ঘরে অছুটি
1: কি কমলিক গহিরি কু শুনু শুনু দিটা আনব বলে যাইছি
0: মাউসী কইছি টি
1: কো কথা বা
0: কিছু কইনি
1: ও তো কথা হ্যাঁ হ্যাঁ কইছিলা
0: কোন রাজি
1: আলো তো কথা রাজি নহল মোর চারা আছে
0: তাহলে সোনা পিলাটি পরি পিড়া পকাই বসি পড়
1: কিলো কাই কি
0: চিতা কুটা হবো যেমিতি কিছু জানিনি বাপা পরে হুকুম করিছন্তি তো হাতরে বাসুকি নাগ চিতা কুটেবা পাই তারপরে যাই তো মনি নাগ মিলিব না
1: তু যেমিতি কহুছু না
0: আরে সত্য কহুছি
1: তো কথা সইলা না আর কিছু আছে
0: কথা নুয়ে না সত্য কথা আর এই বাসুকি নাগ চিতা শিখিয়া মতো কেতে দিন লাগিছিলা জানিছু পুরো 10 দিন দিদিন উপাস রই মন্দিরের অধ্যা পড়িলি তারপরে যাই আকু শিখিলি আর প্রথম করি তো হাতরে কুটেইবি বুঝিলু
1: কমলি মো পাই তুই এত কষ্ট কাই করছু কিলো
0: ভারি চুপরাটা কিরে তুই মণিনাগ ধইলে খালি কোন তো দুঃখ যিব মাউসিটা মোর কেতে বহগঞ্জ হই তো আসারে পড়িছি তা কষ্ট কোন জীবনি কহিলা কোন না কাহি কি কষ্ট করুছু কিলো
1: হেলা এবে মো দুঃখ যিব হেলে তোর কোন লাভ হবে কইলু
0: মোর যা লাভ হব কি না হব তুই আগে হাতটা দেখিলি মু চিতাটা কুটেই দি আরে যা ভুল তো গলি ও গলু গলু সল সল যাই পোখরীর কলা দুদুরা গছর দুইটা দুদুরা ফুল আর টিকে চন্দন ঘুরি আনিব মুঁ মো জিনিস সব সজিল করছি
1: আলো কালি কুটেলে হবনি
0: চুপ আজি কুটেবি বলে মুন্ড ধুই সকালে এ যায় পানি টোপাই পাটিরে দেইনি কইলা কালি কুটেব এতে করি মাসিকে কইতিলি হে তুই তো কিছু জানিলি
1: জানিছিলো জানিছি সবু জানিছি রহ মু এলে সাঙ্গে সাঙ্গে দুদুরা ফুল আনুছি তুই টিকে এটি বসথা
0: মু তোতে হাড়ে হাড়ে চিনিছি পরে খালি মতো চিড়িয়া পাই যা গোটে ফিকর করতুলি না
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটিকে রাগি থা বেশি রাগিলে তুই পুরো ফাটি যাবি যে
0: তুই যাবু কি না কইলু
1: এই গলি আইলি হেলা

0: ਕੋਲਾ ਸਾ ਪਾਣੀ ਨੂੰ ਟਟਾਣ ਦੇ ਪਾਣੀ ਟਾਤੇ ਮੂੰਹ ਪਰ ਢਾਲ ਦੇ ਓਹ ਆਹਰੀ ਢਾਲ ਆਹਰੀ ਬਸ ଏଥର ସବୁ ବିଷ ବାହାରିଗଲା ଆଣ ସେ ଔଷଧ ବଟାଟାକୁ ନଖିଆର ହାତରେ ଟିକେ ବୋଳିଦେ କୈଳାସ ମୋ ପାଟିରେ ଟିକେ ବୋଳିଦେ ରେ ବାପା
1: କମଳୀ କମଳୀ ତୋର କ'ଣ ହେଲା କମଳୀ

0: ঠিক কইছো বাবা, সত কথা কইছো। তু তু মো মনর কথাটা কই দেইছো। এ মই মণ্ডলর সর্পকুল কমে গলেনি, সেমানক রক্ষা লাগি প্রভু স্বয়ং আসছন্তি আম্মমানকু দণ্ড দেবা পাই। সে কথা এবে বুঝ, খেলা কুলরে জন্ম বলি সিনা এই দুষ্কর্ম করেছে, পাপ করেছে, নিরীহ সাপ গুড়াঙ্কু ধরি এই হাতরে খুয়াই পিয়াই বড় করে শেষরে শেষরে সেমানকু বিকি দেইছি কম সেই হাতরে, নিজ পিলাঠু বলে আদর করি শেষরে শেষরে মরণ মুহকু ঠেলি দেইছি। কাহিঁকি জানু, এই এই পেট পাই আ পয়সা পাই মু যেতবেলে মাঠু ছুয়া ছড়াই নেইছি, সে কেমতি সে কেমতি বিকলরে অনেইতিলা জানিছু, হতলা মতে ছাড়ি দে মতে ছাড়ি দে না মতে ছাড়ি দে, মু মো মা পাখরে খেলিবি গোটাই দুইটা নুয়ে শহ শহ নিরীহ আকি, সেমানে সেমানে পরা আমরি ছুয়া থিলে দেখ দেখ চা কেতে কেতে জোড়া জুলু জুলু আখি কেমতি বিকল হয়ে মতে চাইছি, নহকা জীব সবু মতে ছিগুলেই হচ্ছি কৌছি বেশ হয়েছি ভালো হয়েছি, কেমতি লাগুছি এবে যৌ মানুষ ধরি গদ শুঙ্গাউলু বিষদান্ত ঝাড়ুলু, সেমানে সেমানে বি আমার পুয় ঝিও থিলে এবে কুয়াড়ে যাবু, আমি তোতে ছাড়িবুনি জম্মা ছাড়িবুনি জম্মা ছাড়িবুনি জম্মা ছাড়িবুনি জম্মা ছাড়িবুনি।
1: দেখ দেখ কেমিতি শহ শহ ফণা মো আড়কু আসুছন্তি, এই এ আসিগলে দঞ্চিবাকু আসিগলে।